0: এবার ভালো হয়েছে, এবার ক্রিমি হয়েছে বিষয়টা। কিন্তু হয়েছে কি, হ্যাঁ জমছে, তাড়াতাড়ি হয়েছে এই ফাইনালে। সমস্যা কি হয়েছে জানো, আমরা তো শুধু তিনবার টাইম করতেছি না, তার কারণে রাস্তা দুমদুম ঢালতেছি এত বড় দলা দলা করে। ওইটা হচ্ছে যে ওই বিষয়ে হচ্ছে না, মানে অনেক সময় নিছে, মিত বলতেছে যে এত সময় নেওয়া যাবে না। কিন্তু বুঝাবো ভেতরে যে ভিতরে যে দলা যে দলা দলা দলা হয়ে আছে, এটা যে ইয়ে হচ্ছে না, শুনতেছে না।
1: পুরো দলা হয়ে গেছে, গা টুলে পাতল হয়ে যায় তো।

ভালো ছবি তুলে সেলিব্রিটির আপনার জন্য পাগল তাড়াতাড়ি আপনাকে অ্যাড করে নিতে হবে, বুঝতে পারতেছি। হ্যাঁ, আপনার সাথে ফেসবুকে অ্যাড হয়ে যেতে হবে তাড়াতাড়ি ভালো ভালো ছবি পাওয়ার জন্য। হ্যাঁ,